0: Gaz Radyosu'da.
1: Hangame ustalara.
2: Etba gale çivin, yaman hatın gorsun. Yaman hatını bilesem gana erin eldiydi. Sekin eldiydi, gapırı. Çivinem kuduş ne kadar? Keçkulam okulayatıyız, erim de uç gelir. Dehkan adam, amına götürüyor. Yani profesör oturur, ortada cinli o gelmesin. Ne kadar trrrr trrrr Poyizde işte kiyosuz kimsinden bilet almaydı. Rastan profesörüm oturur. Oturursa bop diyor mesela bize stansiye geldi, küçük etti yıkar. Kasir gelip hemen hani kendi geliyor bilet soru attı. Bilet çıkan ise profesör. Sağ çıkıyor trrrr trrrr trrrr buluşup kendine. Dekuanın ki İngiliz stansiyede korku alıp beceriyen kursu. Sen kim bilet almadı dediğim ben öyle soruştu. Hatta ki vatı değil, uydan kim tutuldu? Uydan kim vatı yerine aldın yemez, arka tamamen eğlendiriş gereği. Şimdi bu adli bir misal ki, hayatta kalkın adamlar o şeydi. Mesela, bittesi avtobüsle indi kit attı yerine, gırtmaz. Avtobüs türbesi nasıl oluyor? Aldığı yiğitten sonra, o akım, akım. Mayalım, bırakın bizi bırakın. Bırakın, sen hem de tülem yapırız, tülemezsen yapacaksın ki o akı iltimasın. Koyluğa kaçtı mı ki? Beklemez bu zaman geçecek. Rahman, bu zaman geçecek. Bu zaman geçecek. Kendi şoför kettin. Tıkılınç! Uruldur, tutulan! İti gelsin, tanımadık. Şoför avtobüsü rulü yapışmak. İter mi la? Hadi lafı oydan çıkmadan! Yavaş yavaş kız yuvarlı kettin. Vay saat ya! Vay beyle, vay katlamış. Lafasız koyacaksın. Hadi kemper bakar attı. Vay da! O sasyon samsan götürü oldun tüm! Sen çar oldun dedim aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
0: করতে সাপারি কা আতম স্কুল কে যা স্টো আতম স্কুল কে যা কত হলে নি কি কি যা আচির স্কুল কে যা তা
2: খেলে উরলদের তা স্কুল কে বেশি দা চকান খাস চলে সুর কত ও কি ওর কে জসি ও কি ওর কে জা
0: ইয়া পরে সুপার ব্যাটার ওর কি মাই চেঙ্গ ওর কাছে লেদ বিজে দা ওর কাউম মান মাহকাম
2: চেন তকলিচ তো পলার এন তাসে বেশার তাসে গপ ছয় লোক কুলাম নে কুলা সান জিনো গাম সা আমি কি সকালে সাতরে চিনো ব্যাপার
0: নেকে চিতা মি সান কারগিল দেন বেরকেনে জিদি জারা ব্যাপার চিদা
2: তকলি উরলদার তো পালান এন ইকতাস মুরুশ কি তাতে পিতা সান
0: নাকারা আম নাকারা সান সান ইংল তে রয় এন ইকি জাম নাকাই মুনসে বাকরাত হে সুয়ালাচ আবার মেন ক্যাম্পাস সরকে বেরগিন দুদম খালা নেমে আবার মেন তে গাদলাক বেরগিন দুদম খালা
2: ওজো জিন দাদলাক পোয়েম
0: ওজিন দাদলাক পোয়েম ও
2: শিজালে
0: তৃচিলে গতি মাজিন নাকানি গেসেসার
2: Kılıç uruldur endi bir yaş kini git aldığını turgan bir oppaqana narsani yizgilab ketot. Nişte. Sağda turgan kampir baqırotganmış. Nişte demi u. Nevarlarım da siz bağladım sıkıtışa deyin o diyerek.
3: Hangi ama? Ustaları.